এবং খাতাবই সাত্রিক খানা খাই ব্যায়াম শব্দ করি ধূমপান যদি আমাকে একটু না রাখি তাহলে ভালো দিয়ে দরকারি আজ নিজের কাজ লিখছি বলা স্বাস্থ্যকারীদের বর্তমানে দরিদ্র জালি সালিন।

0: আসেনি, বলতে শুনলে সর্বপ্রথমে একটা প্রশ্ন তার ক্ষেত্রে ধারিমেন্দ্র কমপূর্ণগামী সুতো আগে হচ্ছেন চট্টগ্রামে চুনারে মাঠে সুতে পারি বসানো করছ ভাইয়ের কৃষি ভালো
1: সমাধান করি।

0: পেশাব পাক ডাল ঘুরি ঘেরা আড়া মাছি শিকার ও ফল ফুল আয়রনযুক্ত খানা নিয়মিত রূপে খাই। জং ফুল কম করি সবজি খেলো খানা রোজি সুস্থ কিশোরী যোগ সুস্থ ভবিষ্যৎ আধার হো। রেডিও গোর্খাবালের সঙ্গ সহকারী স্বাস্থ্য কার্যক্রম প্রত্যাশী জনিক প্রজাতি
1: ৰেডিঅ' স্বাস্থ্য কাৰ্যালয় প্ৰত্যাশী জনিক

ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছয় ছ

0: ভালো হিসাবে যে নাই শুনো ভাই, ও আচ্ছা তো ওরা ইস্তার তো শান্ত শুনবো না মনে তো আজ আমি পয়লে জানো তো বাবু রচনার তো বাড়ি মা দিকে কোনো শুনছো
1: বিরানো সুখা জমিনা পানি রসনি জমিন ভুক্ক ফুলি রাজা কাটে ওপরে কাটেকো ছ ভনে রাজা ফরাকিলো ভনে র জমিন কাশিলে জস্তা লক্ষণ পয়লো কা লক্ষণ হবো
0: ল পয়লো কা পানি লক্ষণ হবো সামনে অনেকো আমিলে তাও পয়লো রেজিস্টার করি রাখো সমঝে কথা সচেন কথা পয়লো জানে সংকেত থামলে রেখা আরে
1: হনি পয়লো জানো কইলে জমিন মুনি বাতা কটান করেকো জস্তো ঠুর আওয়াজ হবনি পানিকো মুনো সুকনি বা তমিন হবনি रुख र बिजुलीका पोलहरू ढल्किने जस्ता लक्षणहरू देखिन सक्छ।
0: पहिलोले सङ्केत थाहा पाएर के गर्नु, बसेको ठाउँ छोड्न सकिन्न?
1: त्यसो भनेर थाहा हुन्छ, पहिलो जाने सङ्केत देख्यो भने तुरुन्तै सुरक्षित स्थानमा गइहाल्नु पर्छ।
0: घरका सरसामान निकाल्नु पर्यो, यत्तिकै हिँडिहाल्नु मिलेन।
1: यस्तो गल्ती चाहिँ झुक्किएर पनि गर्नु हुँदैन। घरका सरसामान निकाल्नेतर्फ लाग्नु भनेको जोखिम बढाउनु हो। सामानको लोभ गरेर अमल गर्न थाल्नुभयो भने पहिलोका कारण ज्यान समेत जान सक्छ।
0: ज्ञान के
2: द्वारा सभी प्रचारी संकेत।

ছেলে দোষ খাওয়ান যা চৌরাশি কোষ না উঠুক না তা পলাঙ্ক সব তো উঠুক মা তবুকে আমরা ভাগকে দেবে দোসরা রাজা গেল সসল গড্ডি গড্ডা তার পলাঙ্ক সব জন্ত আসছে কোষ না উঠুক না চমকি গেল দোসরা চৌরাশি কোষ নিন্না উঠুকটা পালিবাহ অন্নম বাহন দোসরা দানকে ছাবা চৌরাশি কোষ নিন্না উঠুক না চৌরাশি কোষ গেল রুখে মজা মানাল সব খুশিয়ালি খাওয়াল।

আমি ইউজার আপনার স্বাগত করি কাছেন ইউ কদমে নেটো গঠবন্ধনের সবাই সদস্য রাষ্ট্রলাই অস বলিও বনাওনে উনকে বতায়ে ব্রিটেন কা বাহিরি রাজি কা প্রধানমন্ত্রী স্টার্মারলে আধুনিকীকরণ কা লাগি ব্রিটেন